শ্রোতা বন্ধু, এ হচ্ছে এফএম 102.9 আকাশবাণী বারিপদা। আপনমানে শুনুছন্তি ভক্তিগীতর কার্যক্রম বন্দনা। বন্দনার এথর দ্বৈতকণ্ঠের শিল্পী গোপীনাথ মহাপাত্র ও বিশ্বকল্যাণী মহান্তি, গীত রচনা সুদর্শন দাস।

0: আর ইন্দো পদ্মিনী হাসদা আলিং পাস্টা খন
1: সানাম কোগে
0: জোহার সাউতে এই হবিনা তেহিনা সান্তাড়ি আখড়া আখড়া দো উচ্ছেন কনা আকাশবাণী বরপাদা খনা এফএম ব্যান্ড রে মিৎসাই বাটুডে আরে মেকা হরচরে এতো হবরা দো গিরিশচন্দ্র মার্ডি আর সাউতেন কোয়া সেরেন আঞ্জম পে।

শ্রোতা বন্ধু, আগকু জারি রহব কার্যক্রম গীতাঞ্জলি। হেলে এথর আপন মানুষ নিয়ে যাচ্ছু আকাশবাণী কটক কু, শুনিপারে পরাজিত কার্যক্রম।

শ্রোতাবন্ধু, প্রথম প্রেমকু ভুলি তো হুয়ে না, নুহে জমা সহজ। তমে তো সেইটি জড়ুথিব প্রিয়া, ছাতি তলে চাপি দরজ। ভুলিবাকু যেতে চাহিলে বি তম কথা সেতে মোর মনে পড়ুছি, হসিবাকু যেতে চাহিলে বি আখিরু মো লুহ সেতে বেশি গড়ুছি। ভাল পাইতিলে বলে পারু নাহি কেবে ভুলি, বিরহ নিয়াকু লিভি পারে না শ্রাবণর মেঘ বরষা। তথাপি কাহিঁকি শ্রাবণ উপরু তুটি নাহি মোর ভরসা।

গীতাঞ্জলি আজপাই এতিকি শ্রোতা বন্ধু আকাশবাণী বারিপদা আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছু বিবিধ ভারতী বিজ্ঞাপন প্রসারণ সেবা দিল্লি কিছুক্ষণ মধ্যে।

শ্রোতা বন্ধু, কার্যক্রম রিলে করে প্রচার করলো আকাশবাণী কটক কেন্দ্রর আকাশবাণী বারিপদা আরম্ভ করেছু। যুববন্ধু মানক নিমন্তে কার্যক্রম যুববাণী উপস্থাপনায় অছন্তি সুনিতা বেরা ও পলিনা সরখরিয়া।

প্রিয়তমর খিয়ালি ভাবনা মনকু ছুইলে মন আনমনা হুয়ে কৃষ্ণচূড়া ফুলর রঙ ভি মোর নালি নালি ওঠার খিলি খিলি হস ঝরি পড়ে মনে মনে তাঁকরি প্রতিছবি ভাবি সরমরে নিজ ভিজা কানিপণতরে মুহ ঢাঙ্কি বুলে সতে যেমি তাঁকরি আখি মো আখি সহ মিশি যাচ্ছি।

শ্রোতাবন্ধু শুণুলে যুববন্ধু মান নিমন্তে কার্যক্রম যুববাণী উপস্থাপনার লে সুনীতা বেড়া ও পলিনা সরখরিয়া আকাশবাণী বারিপদা আরম্ভ করছু কার্যক্রম সূচনা ও সম্বাদ।

নমস্কার শ্রোতা বন্ধু, আরম্ভ করছু আজির প্রকৃতি ও পরিবেশ কার্যক্রম। শ্রোতা বন্ধু, মানুষ আজ এক ভয়ঙ্কর সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়েছে। পরিবেশ প্রদূষণ আম মানুষ জাতির ভবিষ্যৎ সম্পর্কের এক প্রশ্নবাচী সৃষ্টি করেছে। অতীতরে এক নির্মল সন্তুলিত পরিবেশকে উপভোগ করে আসুথিবা মানুষ আজ তার পরিবেষ্টিনীরে থিবা প্রাকৃতিক প্রক্রিয়াগুলিক অসন্তুলিত বিপদপূর্ণ অবস্থায় পৌঁছিথিবার দেখিবাকু পাউছি। শ্রোতা বন্ধু, পৃথিবীর প্রদূষণ হেউছি বায়ু, জল ও মৃত্তিকার অনাবশ্যক রাসায়নিক ও জৈবিক পরিবর্তন, যাহা জীবন পাই ক্ষতিকারক হইপারে বা জীবন্ত প্রাণী ও উদ্ভিদ মানঙ্ক পাই এক সম্ভাব্য বিপদ সৃষ্টি করিপারে। তেবে এই অদরকারী অসন্তুলিত অবস্থা পাই দায়ী কে? একথা অনস্বীকার্য যে মানুষের ক্রিয়াকলাপ হি এথিপাই সম্পূর্ণ দায়ী। পরিবেশর এই অসুস্থ পরিবর্তন মানবীয় কার্যশৈলীর এক অনাবশ্যক সৃষ্টি, যাহা প্রকৃতির কার্যধারাকে সম্পূর্ণভাবে প্রভাবিত করিথায়। শ্রোতা বন্ধু, পরিবেশ প্রদূষণকু বহু প্রকাররে শ্রেণীবিভাগ করা যাই পারিব। বায়ুমণ্ডলের যে বিশেষ অংশরে প্রদূষণ ঘটে তাহাকু ভিত্তি করে প্রদূষণকু আমি বায়ু, জল ও মৃত্তিকা প্রদূষণ ভাবে চিহ্নিত করু। বায়ু প্রদূষণ মুখ্যতঃ বায়ুমণ্ডলের অনাবশ্যক গ্যাস মানঙ্কর উপস্থিতি ও গ্যাসীয় উপাদান মানঙ্কর গাঢ়তারে অপেক্ষাকৃত হ্রাস বৃদ্ধি যোগুঁ হইথায়। এহা ছড়া কঠিন কণিকা মানে বায়ুমণ্ডলে ভাসি বুলিবা ফলরে মধ্য বায়ু প্রদূষণ হইথায়। তেণু বায়ু প্রদূষক মানুষ দুই ভাগে বিভক্ত করা যাইছে, প্রথমে গ্যাসীয় প্রদূষক ও দ্বিতীয় কঠিন কণিকা প্রদূষক।

তেবে শ্রোতা বন্ধু, আজ তো সময় হয়ে যাই। আগামী কার্যক্রম মাধ্যমে আমি আলোচনা করা ওড়িশার অম্লবসার প্রভাব, কৃষি উপরে এর কি প্রভাব, পথর ধাতু নির্মিত ইমারত উপরে অম্লবর্ষার কিপর প্রভাব পড়ি থাকে, তা ছড়া জলাশয় উপরে এর কি প্রভাব পড়ি থাকে তাহা আলোচনা করা, এর সহ এর প্রতিকার কিপর করা যাই পারিব সে বিষয়ে আলোচনা করা।

শ্রোতা বন্ধু, আজি তো সময় হয়ে যাই। আমার কার্যক্রম আপন মানুষ কিপর লাগুচি সুচিন্তিত মতামত চিঠি পত্র দিয়ে জনাইবে। আমি চিঠি লিখবার ঠিকা হচ্ছে প্রকৃতি ও পরিবেশ বিভাগ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী বারিপদা, পিন নম্বর 7570002। তেবে এইটি রুখুছু আজির প্রকৃতি ও পরিবেশ কার্যক্রমক। নমস্কার।

শ্রোতাবন্ধু শুনুলে একক হিন্দি কথাচিত্র কার্যক্রমে মুসকান চলচ্চিত্রর কতটি গীত আকাশবাণী বারিপদা স্টুডিও ঘড়ি সময় বর্তমান রাতে 11টা বাজিয়া যাচ্ছে। হিন্দি সম্বাদ রিলে করে প্রচার করছু আকাশবাণী দিল্লি শুনিপারে অল্প সময় মধ্যে।